শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তি গীতর কার্যক্রম বন্দনা, মোনালিসা পণ্ডা। বন্দনার পরবর্তী শিল্পী গাইছেন নিরঞ্জন পাড়ী রচনার।

মাসে আদো লাজাও পড়াম বুঝেও আছে বাঙা ভুল চেতাও কাতে যদি কো মেতামা যে জাতি সগাই বাম মানা মেনতে এনখান আদম নিউ আছে বাঙা মেন লেখান নিউ চে হাঁডি পর্ব

পরদেশী জাহানা তো ছাড়ি দেই মতে, ভোলি তো জাহানা দিনে ভল পাইতিলি ততে, প্রীতির ফুলকু দলি দেই জাহানা তো চালি, তু চালিগলে এ মন উপবন প্রেমর উদ্যান পালটিব মরুবালি।

0: গীতাঞ্জলি আজ পাই এতিকি শ্রোতা বন্ধু, আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লির কিছুক্ষণ মধ্যে।
1: শূন্য চিত্র লোক কার্যক্রম কে বাকি গানে ইস অন্তরাল কে বাদ।

0: অজনা লিংক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: প্রচার করুছু নারী মহল।

64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ পারফেক্ট কনক্রিট চয়েস।

শেষ হইল কার্যক্রম সুগম সঙ্গীত। আজর শিল্পী মানস, সুভাশিষ এবং নিবেদিতা। আকাশবাণী বারিপদা এথর প্রচার করুছু কার্যক্রম সূচনা ও সংবাদ। আজর সূচনা সহ মু কনক মঞ্জরী পারিখ।

শ্রোতা বন্ধু, হেলো বারিপদা কার্যক্রম সম্পর্কের আউ এক সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8:15 রু সকাল 9 পর্যন্ত প্রচারিত হেউছি কার্যক্রম হেলো বারিপদা। এই কার্যক্রমর পুনঃপ্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8:15 রু 9 পর্যন্ত শুনিপারিবে। হেলো বারিপদা কার্যক্রমরে নিজ পছন্দর গীতকু সামিল করিবাকু চাহুথিলে প্রতি বুধবার অপরাহ্ন 4:00-5:00 মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। আউথরে কহি রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4:00-5:00 মধ্যে টেলিফোন করন্তু। টেলিফোন নম্বর 06792254105। সূচনাটি এতিকরে শেষ হলা।

0: ছাত্রছাত্রী মানুষ শিক্ষা সহ শিল্প অভিজ্ঞতা প্রদান করিব। পাঠ্যক্রমর তৃতীয় বর্ষে এক বর্ষ পাই শিক্ষানবিশ সুযোগ প্রদান করা সহ আর্থিক রাশি মধ্য প্রদান করা প্রাবধান রয়েছে বলে উচ্চশিক্ষা বিভাগ পক্ষর সূচনা দিয়া যাইছে। মুখ্যমন্ত্রী জন অভিযোগ শুনানি আসন্তা সোমবার দিন অনুষ্ঠিত হব। ভুবনেশ্বর ইউনিট 2 অশোকনগর স্থিত পূর্বতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুনানি হব বলে সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ পক্ষর সূচনা মিলিছে। গত 37 তারিখ জন অভিযোগ শুনানি পাই পূর্বরু পঞ্জীকরণ করিথিবা আবেদনকারী মানে শুনানিরে নিজের অভিযোগ জনাই পারিবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাসিক রেডিও কার্যক্রম মন কি বাতরে আসন্তা রবিবার দিন দেশবাসীঙ্কর সহ ভাব বিনিময় করিবে। এহা মন কি বাতর 134তম সংস্করণ হব। জনসাধারণ এই কার্যক্রম পাই সেমানক মতামত ও প্রস্তাব দেই পারিবে। দেয়মুক্ত নম্বর 1800117800 মতামত দিয়া যাই পারিব। অনলাইন জরিয়ারে নরেন্দ্র মোদি আপ ও মাই গভর্নমেন্ট ওপন ফোরম জরিয়ারে মতামত দিয়া যাই পারিব। নাগরিক মানে 1922 নম্বর কো মিসড কল দেই প্রাপ্ত লিংকরে মধ্যে মতামত পঠাই পারিবে। গঞ্জাম জেলা গোপালপুরঠারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান 2026 অন্তর্গত জেলা প্রশিক্ষণ বর্গকু আইনমন্ত্রী পৃথিবীরাজ হরিচন্দন উদ্ঘাটন করেছন্তি। কেন্দ্র ও রাজ্য সরকার লোকাভিমুখী যোজনাগুড়ি জনসাধারণ নিকটে পৌঁছাইবা দিগরে কার্যকর্তা ভূমিকা উপরে বৈঠকরে আলোচনা হয়েছিলা। কেন্দ্রাপড়া জিলাপাড় কার্যালয়ের এসআইআর 2026 জিলাপাড় অধ্যক্ষতার এক সাংবাদিক সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাই। সঠিক ত্রুটিমুক্ত ভোটর তালিকা প্রস্তুতি পাই জিলাপাল জনসহযোগর আহ্বান করেছন্তি। বৌদ্ধ জেলা প্রশাসন পক্ষ জিলাপাল কার্যালয় পরিসরের ভোটর হেল্প ডেস্ক স্থাপন করা যাই। জেলার সমস্ত যোগ্য ভোটর মানুষ যাঞ্চ ও সংশোধন কার্যের সক্রিয় ভাগ নেওয়া প্রশাসন পক্ষ আহ্বান করা যাই। নাগরিক মানে নিজের ভোটর স্থিতি যাঞ্চ করা টোল ফ্রি নম্বর 1950 যোগাযোগ করা অনুরোধ করা যাই। গজপতি জেলা পারলাখেমুণ্ডিঠারে ওরমাস পক্ষর জেলাস্তরীয় 7 দিন ধর অনুষ্ঠিত হওয়ার আম্ব মেলা ও গাঁ আম্ব পসারা 2026 উদ্ঘাটিত হয়ে যাই। বিধায়ক রূপেশ কুমার পাণিগ্রাহী মেলা উদ্ঘাটন করে কিন্তু এভাবে কার্যক্রম দ্বারা জেলার উৎপাদিত হেউথিবা বিভিন্ন কিসমর আম্বর প্রচার ও প্রসার হয়ে পারিব। নয়াগড় জেলা ওড়গাঁঠারে মুগ মন্ডি উদ্ঘাটিত হয়ে যাই। চলিত বর্ষ 50 টন মুগ কিনিবা লক্ষ্য ধার্য করা যাই। উদ্ঘাটনী উৎসবরে 6 জন চাষীঙ্ক ঠারু 9 কুইন্টাল মুগ ক্রয় করা যাইথিলা। বৌদ্ধ জেলার আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির উদযাপিত হয়ে যাই। বিধায়ক সরোজ কুমার প্রধান শিবিরের যোগদে দীনদয়াল উপাধ্যায় চিন্তাধারা তৃণমূল স্তরের কার্যকরী করাইবা কর্মকর্তা পরামর্শ দিয়ে। রাজ্যের বিভিন্ন স্থানের কালবৈশাখী জনিত বর্ষা জারি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে 18টি জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে সতর্ক সূচনা জারি করা যাই। বর্ষার প্রভাবে রাজ্যের তাপমাত্রা সামান্য হ্রাস পাই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে আসন্তা জুন সেপ্টেম্বর মাস মধ্যে দেশের স্বাভাবিক ঠার কম বর্ষা হব বলে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষ আকলন করা যাই। মুখ্য সংবাদ পুনি থরে। রাজ্যের আসন্তাকালি ঠারু আরম্ভ হব ভোটর তালিকায় স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া। দেশের শিক্ষানুষ্ঠান পরিসরগুলিকে তমাখু মুক্ত করা লক্ষ্যে উন্মোচিত হল তমাখু মুক্ত শিক্ষানুষ্ঠান আপ। উত্তর খাতার পুনঃমূল্যায়নের স্বচ্ছতা আনিবা সিবিএসই পক্ষ কার্যক্ষম হব নূয়া পোর্টাল। এবং রাজ্যের বিভিন্ন স্থানের কালবৈশাখী জনিত বর্ষা হওয়া নিয়ে 18টি জেলা সতর্ক সূচনা। আঞ্চলিক সংবাদ আজ এতকি।
1: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: আজির প্রসঙ্গ, পরিবর্তনকারী মাধ্যম পালটিছি ড্রোন প্রযুক্তি বিদ্যা। আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ, উপস্থাপনার সুচিস্মিতা সাহু। বিশ্বস্তরের গত 2 দশন্ধি ধরে ড্রোন প্রযুক্তি বিদ্যা এক পরিবর্তনকারী উপকরণ ভাবে উভা হয়েছে। ভারত শাসন এবং বিকাশ ক্ষেত্রে দ্রুতগতিরে এই প্রযুক্তি বিদ্যার উপযোগ করুছি। এক সীমিত এবং পরীক্ষামূলক কার্য ভাবে দেশে আরম্ভ হয়েছিবা ড্রোন প্রযুক্তি বিদ্যা এবে এক সংরচিত এবং ব্যাপক ইকোসিস্টমরে বিকশিত হয়েছে। ଫଳରେ ସାଧାରଣ ସେବା ପ୍ରଦାନ, ଭିତ୍ତିଭୂମି ପରିଚାଳନା, କୃଷି ଏବଂ ଜାତୀୟ ସୁରକ୍ଷାକୁ ଏହା ପରିମାର୍ଜିତ କରିପାରିଛି। ଦେଶରେ ଏବେ

ଜାତି ଧର୍ମ ମାତୃଭାଷା ଏସବୁର ଦାୟାଦ ହେଉଛୁ ଆମେ ସଭିଏଁ। ତାର ଉପଚାର କରିବା ଆମ ସଭିଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ। ତେଣୁ ସମସ୍ତେ ମିଳିମିଶି ଜାତି ধর্ম ভাষা মাতৃকাকু উন্নতিরু উন্নত দিগকু আগেই নেওয়া হচ্ছে আম সমস্তঙ্কর কর্তব্য।

0: ছপন নন্ডু ভাই গহনা দোকান মঙ্গলবার বেলিডিহে হাট বুধবার রঙ্গামাটিয়ে হাট আর রবিবার হিলো কুলিয়ানা হাট রে পুরুব সেত সামান গাতে দুড়ুব কানায় হাট দিন ছাড়া গাতে যত দিন কুচাই বস স্ট্যান্ড সুরে দোকান খুলে তাহেন কানা আর গহনা দো আকো গেকো বেনায়
1: আর গ্যারান্টি দো মেনা আছে বাঙা
0: পুরো পুরি গ্যারান্টি নন্ডু ভাই গহনা দোকান কুচাই বস স্ট্যান্ড মোবাইল নম্বর 9437112459 চলো আলাং সে গো
1: চলো আলাং তবে
2: ହଁ ଭାଇ କାହାର ଚାଲ ହଉ
3: ଖରା ପାଣି ପବନ ସବୁ ସମାଧାନ କରତେ ହଉ
2: ଓହୋ ମାନେ କଥାଟା ଟିକେ ଫିଟେଇକି କୁହ
3: ମାନେ ସିନି ଆଉ ଉଷା କମ୍ପାନୀର ଇଲେକ୍ଟ୍ରିକ ଫ୍ୟାନ୍ ଉଷାର ସିଲେଇ ମେସିନ୍ ଟୁଲୁ ଉଷା କମେଣ୍ଟ ଗ୍ରିପ୍ସ ହଣ୍ଡା କମ୍ପାନୀର ପମ୍ପ ସେଟ୍ ଜେଟ୍ ସମର୍ସିବୁଲ ମନୋବ୍ଲକ ଆଉ ହଣ୍ଡା କମ୍ପାନୀର ଜେନେରେଟର ପମ୍ପ ସେଟ୍ ପାୱାର ୱିଡର ଘାସ କଟା ଯନ୍ତ୍ର ପେଟ୍ରୋଲ ଡିଜେଲ କିରୋସିନି ପମ୍ପ ସେଟ୍ରେ 10,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ହଣ୍ଡା ପାୱାର ୱିଡରରେ 30,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସରକାରୀ ରିହାତି ସହିତ ଜେଠେ ସବୁ ରକମ ସୁବିଧା ମିଳୁଛି
2: କେଠେ ମିଳୁଛି ଏତେ ସୁବିଧା
3: ଜାଣିନ କି ହଉ ବାରିପଦାର ଅତି ପରିଚିତ ଦୋକାନ ପରା
4: ଠିକଣା ହଉଛି ମେସର୍ସ ବାବୁଲାଲ ଅଗରୱାଲା ମେନ୍ ଟ୍ରାଫିକ୍ ସ୍କୋୟାର ତିନିକୁଣିଆ ଛକ ବାରିପଦା
2: ତାହେଲେ ଯିବା ନା କି କହୁଛ
3: ଚାଲ
5: ଆକାଶବାଣୀ ବାରିପଦା ପ୍ରଚାର କରୁଛୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଷବାସ ପ୍ରଯୋଜନା ନାଗଭୂଷଣ ମାଝି ଉପସ୍ଥାପନା ସତ୍ୟାନନ୍ଦ ଛେଚପଡ଼ା ପ୍ରଦ୍ୟୁମ୍ନ କୁମାର ମହାପାତ୍ର ଏବଂ ଶୁଭେନ୍ଦୁ କୁମାର ବେହେରା

যাহা অন্ধকার রাতে নল রাজা দময়ন্তী ছাড়ি চালি গলে এনে দময়ন্তী শোইছন্তি রাতে পাই পাই আসুছি নিদ্রা ভোলে বাড়া চাহু চমক

গীতটি কহি দূত মানে গীতটি বলি বলি প্রত্যেক স্থান বুলন্তি অযোধ্যা গোটিয়ে দূত যাই সরযুত টিনি

ধর্ম দেবতা আসি পৌঁছি গলে ডাকিলে রাজন তোম শরীরে কলি প্রবেশ করেছিল এণিকি তুমি মুক্ত হয়ে গলা নিজ রাজ্য কু যাই তুমি রাজ্য শাসন কল নল রাজা দময়ন্তী এবং পুয় ঝিও কু নেই নিজ রাজ্য কু ফেরি গলে এই থারে বিষয় অতি হইলা সম্পূর্ণ রাখিথিবে সহদা।